ngasi akashwani leni shwenjik tan kasatanga ji dilingi medikrim gune skor gun sanjis la phulen dikrim tang penanga daksa chi chol don tang skarma jip chi ka tat panang shin dikrim sanjis la phulen inanga skon la chewang samphile purkane sungur maji chola tang thopa gune phulkane nati kawali yang tat panang shin dikrim is ting juk pe ka ngurup nam gel tang thopa gune phulkane choslu sana jaden sngatogo chi chot rukyadeka akashwani dilli ne samachar prabhat tang morning news রিগিয়া তং ফেদিকা স্তানজিন ডোলকার তং ঠোপাগুনে সালখানে জুংলুরে স্নাত গোছুচোত রুগুইকা লাদাখ সেনাঙা নাসুল রুগু তং স্কর্মাশ্চুইকা সোনাম আংচুক তং ঠোপাগুনে সালখানে লুরে রুগু তং ফেদিকা ফিলিমে লুরিক সানা জাদেন স্নাত গোছুচোত রুগুইকা এফ এম গোল দিল্লি ডিক্রিমগুন চুগনিসেকা ফিলিমে লুরিক সানচেসলা ফুলেন চুগনিস তং ফেদিকা এন সি ই আর টি চিন্দাক চাত খানে ডিক্রিম উমং কে খাক স্তংচিক তং সুমগিয়া সুমপা সানা জাদেন আকাশবাণী দিল্লি নে ইমেছু চো চিকিকা হিন্দি তং আংরে সিনা সুলগুন চিক তং স্কর্মার চুইকা মকমি খোকুনি ফেডিক্রিম বেনাঙা ফিলিমিলুরে চিক তং স্কর্মাঙ্গাপ চুইকা আকাশবাণী দিল্লি নে উর্দে নাঙা নাসুল মিটে নিউজ তং দোপের সমাচার নিস্তং ফেদিকা স্কুল্লা সেবং নুরবি সালখানে লুচি ক্যাং তেস্তিং নে চিনিং ডোলমা তং সেবং ডোলমে সালখানে জুংলুরে নিস্তং স্কর্মাঙ্গাপ চুঙাইকা লাদাখ সিনাঙা নাসুল সানচিসলা ফুলেন ডিগ্রিম গিসপেনাঙা ফিতগো ছুচো ছিঙিকা লাদাখ সেনাঙা নাসুল সঙ্গাতং স্কর্মা সিঙিকা স্পটলাইট ডিগ্রিম সানা জাদেন সঙ্গাতং ফেদিকা ফিলিমেলুরিক সানচেসলা ফুলেন সঙ্গাতং স্কর্মা গাপচুঙাইকা গাছে ডিগ্রিম গুনে স্কোরগুন ফিতগো ছুচো টুগিকা আকাশবাণী দিল্লি নে হিন্দি তং আংরে সিনাঙা নাসুলগুন টুকতং স্কর্মা চুইকা গামিউল পেস কাতলন ডিগ্রিম সানা জাদেন ইনাঙা স্কুল্লা রংথোনে জাস স্টুজাসে স্কোরলা তামডেল ইয়াং তেস্তিং নে স্কুজাব সেবং নুরপু তাংয়াম্পু থাক থাক চেস তাংডেল তেটি বাটিলান সানা জাদেন ইনা ডিগ্রি মেনাঙা সেতান গুরুবে সালখানে জুংলুরিক সানা জাদেন ডিগ্রিম ফুলকানগুন ঠিনলে স্তানজিন তাং দিস্কে ডোলকা ডিগ্রিমে কোডিক জাত খান সোনামাং চৌক ফিতগো ছুচো টুক তাং স্কর্মা জিপ চুইকা মাকমি খোক তঙ্গুনে ফিয়া ডিগ্রিম বেনাঙা ফিলিমেলুরে লোন তাং স্কর্মা চৌঁকা লাদাখ সেনাঙা না সুল তাং ডেলছত লুন তং ফেদিকা ছিং লামো তং থোপাগুনে সালখানে লুরে ফিতগো ছুচো লুন তং স্কর্মা জিপ চুইকা আকাশবাণী শ্রীনগর নি উর্দে নাঙা না সুল তং তাপসরা ছানি ছুচোত রিগিয়াদিকা বলতি ডিক্রিম মেন্তগো ছারপু সানা জাদেন রিগিয়া তং ফেদিকা স্কালজাং ডোলকার তং সোনাম ডোলমে সালখানে জাবরি লুরে রিগিয়া তং স্কর্মা জিপ চুই জাঁকা আকাশবাণী দিল্লি নে সমাচার সন্ধ্যা নিউজ এট নাইন ইয়াং তেস্তিং নে উর্দে নাঙা না সুলগুন ডিগ্রিম গিসপেস্তিং জুগপেকা দেরিং সানি চুচো গু তং ফেদিকা চেবং ডোলকার তং চেবং টিনলি সে সালখানি জুংলুরিক সানা জাদেন কাসাতাই গুনেন পিন গাজে দেরিং গিমে ডিগ্রিম গুনে স্কোর গুণ

এইবো আকাশবাণী লেন কাসতঙ্গি জরঙে সেতানটাশিনে সনা সুসানাজাত লাদাখ হুজুং হাজদে নঙা ওয়াইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে নংলোগা লেনথিউত খান গমিউত কুনি নঙা ইয়ারগে সিচি সোসেকা লাসির রুলিন উৎখান কুন স্কোর লাস্কের জিপজা চেজলা হুজুং হাজদে গমিউল ইয়ারগে লাসকা গটুংশি নিদি মালিক হুজুক সিনঙা স্কের জিপ সসপাজিক বোধা জা তেনক সসপেরিংসলার সজুংি না লনকুং সিছসনে ওয়াইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে খাক তাংপোতাং নিসপে নংলোগা লাসিট রুলিন ইয়ৎখান গুণ শুক শিয়া জাতে তুসাদ বর্তে উৎখানে নাংলোকা ডুব চুকচিস্তং জান কালাস তংসা গুণী সেলথাস ফিংচে সিসকরলা ট্রদুর জাতে নক ই তুস স্কুজাবস নেদি মালি গিস সকসপে থুজমি গুণলা সজুং ইছস নে টিসো সালকান গুণিকা লান সালচিসলা গর্জি ছেন ইয়ৎখান বেকা স্কিউমং অঞ্চুগুঞ্জিক লাকলুসি কালাস তংসা

0: ট্রান্সপেক লুসাত না তিনি তা চি লা শিখছু আত না হালালি স্টুডেন্ট জি রং ইন রং স্টাডি না পুয়া মানে ফোকাস গেলা ছাচে সিনো ইহাই না যে বিজনেস চকান জি কিন্তু রং জিংলাস খাংলা জাত কান জি কিন্তু চি লা শিখছু আত না তেও দেমো চুস্তে কন্টিনিউসলি চুং এন চক পালে তে ফে জে রং হে তে না তে না জুয়াই নিয়ালে সেন কেন লঙ্গিয়াসলা কিং এ জাগুন থুব জে জাতে রং এ মিছে নং নে ঘন্টা চি ঘন্টা ফেত রং এ লুজ না সেন সি ফে ফিং আ জাত তিনি জাকতুং যোগা বং আতা জাকতুং ই মিছে নং কুগা পার্ট অফ লাইফ হালে চুস তে প্র্যাকটিস চুয়া জাজ জি জেসেন লে
1: ওলি ইয়ান তাশিলে তাঙ্গা তা নিরা জুয়া ফুল কান নং জি না হালে নি তেন সুজি ngata yoga jate to gum kya ba jate to tene te mi na nga simbas kit pe ga dukkan ji khala le tene dum gun tanga da simbas kit po duk chas nis pa tene te o guni tayang nga da yang ji ge chi chok se na nga ji te bor kan ji chok shi nga da yong duk pa tene nyok ta mi phin kan ji chok shi tene ni ju che se ton ta po te on ba le nga da chi chok shi ji de bo lu she shi ta ne jang ga ka dlas ju ne te khor bi na nga tene nga da nyok ta ji ma bi nga tene skit po na nga po mahol po
0: মেডিটেশন যোগা যোগা আসন প্র্যাকটিস প্রাণায়াম উক্সিকা লাস্ট চাই মেডিটেশন সেম সিকা লাস্ট হালালে তিনি রংজিনি সিম্বা লোদ লোদ নং মি পাপস মজিক রংজিনি জুরা নকলে তিনি সুজিক তেও মেদ না আতা রং রং রং রাই বিজি লাইফ ইনাম স্ট্রেস নাং ডিপ্রেশন যেতে দাং দুনিয়া হালালে ছিমি না চুংচে চুপা তেও কমন জি ঘুরতে দুঃখ স্ট্রেস ছাচেস ডিপ্রেশন ছাচেস তিনি লাস্ট সুমন জি টাইমিকা মাদুব না এনজাইটি ছাচেস হালালে শোয়ং চেস একদম সে তে আতা যোগা চোখান নাং মা চোখান না তে ডিফারেন্স পো আতা পাতা ছানুকলে তিনি গাতেস এরং রেগুলার যোগা জি প্র্যাকটিস চাত না এরাই সিম লুল লুস তিনি কা অফিস না এরং লাস্ট চাত না এরাই ঠোপা উনিয়া বলতে মোচুস্তে থাকপুংপো স্কিপুংপো লাস্পো লামুংপো ডুবেন ছানো খালালে একদম সে সোমিয়ং চেস তেনে শ্রেগংসে স্ট্রেস না লাসি চুয়াত না তেবে রিজল বো ইয়ানে দুগদাস পঙ্গালি গিয়ে চি মানক পালে চি চুস না গাড়বার চি ছানো কাতে সিম্বা লোলোত নিয়ামপো তিনি রেমো শিত পো নিয়ামপো চুয়াত না তেবে লাস ইয়াং রিজল বং মা গেলা ইউ হানক টাইমে গা ডুব চেস নং চি ছাং মা ছিরকা নং জিন ডুবেন ছানকলে তে ভিয়া মা খাক জানে নক সামা রাখলে
1: ইয়াং চি চিকলে তাঙ্গা তা যুগ দু যা চু আসাং হোল না তিনি ইয়াং ইটি ওয়াবো টিচার্স বুক খাক চান চিক চোক ছ রাখ চে আজ না মং পোল না নাঙা তুই অন্দ কয় ইয়োগা বো তা ইচ্ছা ছাকান যে কাউলা সেম সে তেওগুনি চৌবসানো কাউনি চেকশি গেলাস মংপো এগিয়ে চেকশি ফ্রি টাইমে তেওগুনি চৌবসং কান চকরি আলালি তিনি সু নাতা নং ছং শিখ ইন না লো চাম শিখ না ঠুকু চাম শিখ না ফালা চৌবসানো তিনি গাত পুয়ো তো নং জি না চাম শিখ ছো পিক চো চেস লো গুংলে ছাদ চিগিও তো নকলে মানে সু ছংমে চো চেস পো নগা গাজুক শিখ নক তেস করি আংলে
0: কাসালে ইয়োগে নাংকু আছামে সং দেমো বো ইউ ইউ নকলে ই নাংকু আতা এজ লিমিট চিক মানে মেট কেকলে ছু নে তাস তে ছিনমো চুপা সু ছামে চুচিস সু ছামা জুস জুগো শেশি গি নকলে জুগো শেস খাকচানি নো ই নাংকু আতে নে ইউ ঢু ছু নি নক চং ইয়ান জিস মেট কেক ইউ মি ছিনমো সংস তে নক তা ইউ জেসিং আতা জিম জি চুক শিগিন না তা মিডল এজ চুক শিয়া মানে চং ইয়ান মানো পালে ঢু ছু নু না বে থেরি খুর ইয়ান জিস মানো গাসা জি গাতি জুক স্পেস আতা চিস মানো হালালে তে ভে ইয়োগা বে নাংকু আতে ও মেট কেক গাতা ছুনে তাস্তে ছিমো চুপা সুজিক চুয়াং চুনাং দিস্তে নকয়ালে ইভান সুজিক আতা নাতপা জি জুস্তে দো খং লাংস্তে দুলিয়া না মেটো আতা কুর্সিকা দুস্তে চুনা দিস্তে নক ইয়া কুর্সিকা দুস্তে আসন প্রাণায়াম গুন চুচিস তিন কুর্সিকাং দুঃখ না মেদ না তাং আসন মা মাং পোত কেং তাং গেলতে চুচিস মাসেকা দুঃখে গেলতে চুনা দিক সেকা জুকস্তে না জুগদানি কা জুকস্তে চুচিস কা বডি পার্ট আ প্রবলেম ইয়োত ইয়াংগে যা চি তে উক্স নে চেসি প্রবলেম হালা আস্থা মাঝে তে ইয়ানো খাচিগা তে গুন চোক মাতা বিপি প্রবলেম ইয়ানো মি গুন গা সাচি না তাং বিপি প্রবলেম চেচেস ওজক সারু খালালে হুমন বো তে তে গুন ছামে ফেমা ফান্তক শনি নো আছেলে কাসালে
1: তেনে নিরং যোগা এন্ড মেডিটেশন ওয়েলনেস সেন্টারে যোগা ইনস্ট্রাক্টর টাশি ডোরকল রে তেলে লুমটিন খাঁয়ে ডিগ্রি মিনা স্কিও দা যাতে তেনে যোগা চাম জাজেস পো চাম শিখ ফান্তক চানজিগ ইন পূজা পোম ছংমে ফে আলালে ইয়া ছেচুং ছংমে ফে চাম শিখ খাকচান ইন দেন দাকসং ইজ সেমস কাম তং লুস কাম ট্রান্সপো বসছে সে ফে যোগা চাম শিখ খাকচান ইন ফান্তক চানি তেস কোলা গিনা জিপসাল তাং নিয়া পোমলা জাজ গিনা আয়াং লঞ্চিক থুকজে ছেচুলে
0: ইয়া জুলে আছলে তুজে ছলে
2: Spotlight.

সে লোপটা সোসে লোপটুকুনি পারলা ভলিবল হ্যান্ডবল টেবল টেনিস তাং বার্সাল থে থে সালিয়াং সে খাক সোসে নাঙা রং রং এরসাল তাং কিউত গুন স্থানা যাতে নক ইয়াং আংরিম লন খান গুনলা স্কুন্দন পাগুনি ছাকনে সোলরা স্কুন উসগোস্তে সালতে নক রঞ্জদুরি স্টিংযুগি জাত গুয়ে স্কাপস জংস্কারি রজংসপন ওমকার রাজেন্দ্র স্কুন্দন অর্সোতাং এস পি রিংচিন সংরূপ শিব স্কুন্দন পে সুল্লা থুসা যাতে নক লে লুন্টিন কাঙর গিউতে লাদাখ সি নাচুলগুন স্নাতক চুচত ওর গু নিমে চুচত নিজ তাংস্কার মা সাপচুঙ্গাঙা ফিতক চুচত স্নাতং ফিতক চুচত অর্দুন তাংস্কার মা চৌকুনি কা সানচেজ লাফুলিনজিক তানো মীমাংসকুনিজ লাদাখ সি নাচুলগুন ফেসবুক ইউটিউব তাং এক্স কুনি কাং এ আই আর নিউজ লে গিউতং সান তুপচে জোতেনক স্টিংজুক পেকাশ নাচুল খাক শাহগুন নিজেরাং ইজ ইয়াং লাঞ্চিক অলদাপ স্টেশন আজাদ লাদাখ উজুং নাজদে গমিল ইয়ারগেজ লাসকা টুংশি নিদি মালিগিস ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে নাংলোগা লেনতেউত খান গমিউল কুনি নাঙা ইয়ারগেজ সি লাসিরগুন গোরজিমেত পা ডুবচুকচেজ লা ডেলোত খাকুর পাগুন লা কাহাস পেলা যা তেনক খালাচের জংসপন কুঞ্জেজ আংমোজ অর্জং লাসকুং সোসে হুনমেলা জিক্সটক যাতে লাসকুং সি লাসিরগুন স্কোর লা রিগিউস যাতেনক ইয়াং শ্রীলন নরেন্দ্র মোদি সামে সং তুসাত মাংপে ফিয়া ইউলি মিমাংসকুন লা জ্যাবস্টক সুজুয়া জাত খানি শ্রীলন গুরতেনক আকাশবাণী লেনি তার নাচুল থন কাসাতাঙ্গি জেরাঙ্গিস ডেলশাত সানাজাত